0: ভারত ইউনা মালিংগ লেবাসব চৈথিংসিং থেঙেনবাদ থরানসিং প্রধানমন্ত্রী পাওদি সোশ্যাল মিডিয়া থাকা ওরল প্রধানমন্ত্রী হাই ভারত সেল তুমি পিবম তুম কইন অহংব পুরোনব হোনবাদ থেঙনিবাদ কুমন খি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ওয়েস্টার্ন রিজন হকসেল ইংলা আচাথক ইমিব মূয়সিংটি ফোম পাউচেস আচাথক ইমব হাফন পিবসং লেপনব খে অথরিটি হাই পাউচে নম্বর সিজনার মুখ আসাং সোপ কেমিকল কে আচাথক পাউচে ইমদিন থাম্বন চান থাকব পোলম ফতব ওলতুনা চুপ লুনেদব আনাব কয়াই হোজিক সানব কি পও মংসা তাবম প্রেমানন্দ
1: এশিয়ান আন্ডার 23 এথলেটিক চ্যাম্পিয়নশিপ সরুদাব ভারত এথলেট মিংলাপদ মনপুর এথলেট হুইদ্রোম ভুমেশ্বর ইউরলে চাইনা অরদোস থাকি মাপল তারানিশ ফ পানোকদরিব চ্যাম্পিয়নশিপ ভুমেশ্বর মিটার চানপান মিটার লিঙ্গি মিডল ডিস্টেন্স ট্রেক ইভেন্ট সরুদানে ভুমঙ্গা সুব সার চুরচান সিং কে সি এস আই সি বিই মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এথলেটিক ব্রাদার্স এসোসিয়েশন মিয়াং ইম্ফল ইউনাইটেড এফ সি পানজিল আনি থাকে আতোপ ম্যাচ এন এম এফ এ রাহি ইউ সি পানজিল আহম আনি থাকে আহমসব খোমরাম ওং হিজম মেম দেবী মেমোরিয়াল টি টুয়েন্টি মনপুর ভেটেরান ক্রিকেট টুর্নামেন্টুকিংথবা পাবলিক গ্রাউন্ড সানিব ম্যাচ চেম খাগেপলি নবসা খা ইম্ফল রান কুন্নিপান থাকে আর সি এ লিলো মাসব এম এন সি এ বয়স ওয়ান ডে ট্রফি কুমাতুকি চ্যাম্পিয়ন হয়ে সানিব ফাইনল ম্যাচ আর সি এ লিলো কে এস ডি ও ক্যামগৈব রান হুমফুতরা থাকে মরসুব এম এন সি এ মেন্স আন্ডার 19 ওয়ান ডে ট্রফি কুমাতুকি মৈজিং পাবলিক গ্রাউন্ড সানিব ম্যাচ পি টি আর সি পাতসই পার্ট ফোর এল সি সি লমসংব উইকেট নিপান থাকে থবল জেলা খাঙাবক পার্ট থ্রি চেরাপুর পাবলিক গ্রাউন্ড সানিব ম্যাচ ওয়াই ইউ সি সি কোয়াকিটেল মৈরামপুরেল থামৈবনব রান হুমফুমাদ থাকে তাউথং খুদৈবন লম্পাক সানিব ম্যাচ কে সি সি কোমো বাজার পি টি সি সি পাসই পার্ট থ্রি উইকেট আহমদ থাকে লাইনজন পাবলিক গ্রাউন্ড সানিব ম্যাচ সাইক্লোন থামৈবন সি ডি সি সি সগোলবন সালাম লেকাইব রান থাকে মডেল হায়ার সেকেন্ডারি ওরিয়েন্টাল কলেজ গ্রাউন্ড সানিব ম্যাচ ক্রাউ খামনাম বাজার ব্লু হক খুরাই লমনবু রান মাপন থাকে ভারত গ্রান্ড মাস্টার প্রজ্ঞানন্দন দি নোরওয়ে চেস টাইটল কুন্তুক লব লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা গ্রান্ড মাস্টার আসব থাকা ফোদে টোপ টোপ হৈসিব কথোপ হোনব কনব চাউথচিাই মসক ওহলে হাই চিত্রভানু
0: হজিক আরইবদ মুখ্যমন্ত্রী ইউনাং খেমচান হাই রাজ্যসম হেক্টর চামড়ি রোম অর্গ্যানিক ফার্মিং মাই পাইখানব সরকার বোসেঙ্গি মাখাদ পানোকদব এস এস এল সি কম্পার্মেন্টাল স্পেশাল এক্সামিনেশন থাকুন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইম্ফল সেন্টার হাই খানুটি লাপ কুমি নোংদি মনপুরে লাগলেবুদ মনপুর আয়াম জেলাসিং নো চুরব ইয়াই ভারত সেল তুমি ফিভম হেন খুমাং চৌসনব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইকোনমিক এডভাইজারি কাউন্সিল মূয়সিং উনখ্রে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ওয়েস্টার্ন রিজন হকসেল ইংলা পাউচেস আচাথক ইমব হাফন পিবসং লেপনব খে পাউরে
2: নিতা দাকি লমিট সোমনিঙা হুগিন তোকিটোনি না পংতে হুন্সে পাইতে কম পাউন হিয়ং না ইন নই দিং হিয়াই হুনা বি সি ডি জায়ন ই বি সি সি তেপ না পংতে হুন্সে হাই হিয়ং না ইনই দিং
3: না পংতে নং কিম না উম নামিনো হন গে নলে
4: কেমিন চিন নাই মই কেমিন হাই মন কিম
3: নফেল থে উ তু লাং সাইন বাইবল চাং হং গে না তং থু হং আই নফাই তক তক তেখে দিং হিও তু না ইপাত দিং না থিল শ্যাম তে শ্যাম পথে আনচি লাং চাওয়ালে